শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ শুনবেন চিঠি ও ফেসবুক কমেন্ট, থাকবে জাপানের রেলওয়ে প্রসঙ্গে কিছু কথা, পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির দশম ও শেষ পর্ব। সঙ্গে থাকুন বন্ধুরা। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সঙ্গে আছি আমি আহসান হাবিব।
0: শুরু করব শ্রোতা মতামত দিয়ে। প্রথমে ফেসবুকের দিকে তাকানো যাক। 31 মে'র কথামালা জাপান থেকে অনুষ্ঠানে চিঠি ও ফেসবুক কমেন্ট ছাড়াও আমার জাপান জীবন পর্বে প্রচার করা হয়েছিল জাইকার স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করে আসা জাপানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুগি উরা হিদে তাকার সাক্ষাৎকার। অনুষ্ঠানটি ভালো লাগার কথা জানিয়েছেন নূর আলম, শহীদুল ইসলাম এবং নীলফামারীর আজিনুর রহমান লিমন।
1: এরপর 7ই জুনের আসর জুড়ে ছিল চিঠি, ফেসবুক কমেন্ট এবং প্রশ্নের উত্তর, ছিল পবিত্র ঈদুল আজহা নিয়ে একটি পরিবেশনা। আসরটি উপভোগ করার কথা জানিয়েছেন নূর আলম এবং রংপুরের আতাউর রহমান রঞ্জু। অসাধারণ ছিল আজকের পর্ব, লিখেছেন আজিনুর রহমান লিমন। চমৎকার আয়োজন, অনেক অনেক ধন্যবাদ, এই মন্তব্যটি করেছেন বগুড়ার আমিনুল ইসলাম।
0: 28 জুনের আসরে চিঠি ও কমেন্ট ছাড়াও ছিল জাপানের বর্ষা নিয়ে একটুকরো আড্ডা। আসরটি ভালো লাগার কথা জানিয়েছেন আমিনুল ইসলাম এবং নওগাঁর আলী আহমেদ আরিফ। জাপানের বর্ষা নিয়ে আড্ডার পর বন্ধুদেরও আমরা অনুরোধ করেছিলাম বর্ষাকাল নিয়ে তাদের অভিজ্ঞতা লিখে জানাতে। এতে সাড়া দিয়েছেন পূর্ব বর্ধমান হাটশিমলার প্রদীপ বসাক। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধু, আপনি একটি চিঠিতে এই অভিজ্ঞতার কথা লিখে পাঠিয়েছেন, এর এক অংশ পড়ে শোনাচ্ছি।
1: হ্যাঁ বন্ধু, লিখেছেন আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, দূরে মেঘের গুরু গুরু ডাক, হঠাৎ ঝড় হাওয়ার দাপট, তারপর ঝুমঝুম বৃষ্টির নৃত্য।
0: বাহ, কি সুন্দর বর্ণনা।
1: হ্যাঁ, তারপর লিখেছেন সব মিলিয়ে প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। এবছর আমার কাছে বর্ষা ছিল প্রকৃতির এক অনন্য উপহার। দীর্ঘ গরমের পর বৃষ্টির স্পর্শ নিয়ে এসেছিল প্রশান্তি। জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে মনে হতো জীবনের সব ক্লান্তি যেন ধুয়ে মুছে যাচ্ছে। বর্ষা শুধু প্রকৃতি নয়, মানুষের মনকেও সতেজ করে। এমন সুন্দর জীবন ঘনিষ্ঠ ভাবনা জাগানিয়া বিষয় লিখতে বলার জন্য ধন্যবাদ।
0: চমৎকার লিখেছেন বন্ধু, প্রথম দুটো লাইনে আমাদের দেশের বর্ষার ছবিটা যেন মূর্ত হয়ে উঠেছে।
1: দিদি একদম ঠিক বলেছেন।
0: ঠিক তাই বন্ধু প্রদীপ বসাক, আমি আর হাসান ভাইও কিন্তু ভীষণ ভালোবাসি বৃষ্টি।
1: এবং এই মুহূর্তে ঠিক এই কথাটি আমি ভাবছিলাম, বৃষ্টির সৌন্দর্য। যাই হোক, চিঠির শেষ দিকে শ্রোতাবন্ধু প্রদীপ বসাক সাম্প্রতিককালের অতি বৃষ্টিজনিত দুর্যোগের বাস্তবতার কথাও স্মরণ করেছেন এবং লিখেছেন অতি বৃষ্টি থেকে বন্যা এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সতর্ক থেকে বর্ষার আনন্দ উপভোগ করাই বুদ্ধিমানের কাজ।
0: হ্যাঁ, একদম সঠিক কথাই বলেছেন বন্ধু। সুন্দরের পাশাপাশি বর্ষার যে একটা ভয়ঙ্কর রূপও আছে তা খেয়াল রাখলে আমরা হয়তো কিছু কিছু দুর্ঘটনা এড়াতে পারব।
1: বন্ধুরা, ডক্টর ইয়েলো এই নামটি কানে গেলে অনেকের মনে প্রশ্ন জাগবে, কিসের চিকিৎসক ইনি, মানুষের নাকি পশু পাখি বা গাছপালার? না, এগুলোর মধ্যে কোনোটারই নয়। ডক্টর ইয়েলো হচ্ছে জাপানের একটি বিশেষ ধরনের শিনকান সেন বা বুলেট ট্রেনের নাম, যে নামটি শ্রোতা বন্ধুরা হয়তো আমাদের খবরেও শুনেছেন।
0: হ্যাঁ, খবর এসেছে, কারণ খুব উচ্চ গতিতে ছুটন্ত অবস্থায় টোকিও থেকে কিউশুর ফুকুওকা জেলার হাকাতা স্টেশন পর্যন্ত প্রায় 1000 কিলোমিটার বিস্তৃত শিনকানসেন লাইনের রেলওয়ে ট্র্যাক, মাথার উপরের বৈদ্যুতিক তার ও সিগন্যাল সিস্টেম পরীক্ষা ও পরিদর্শনের দায়িত্বে থাকা জেআর সেন্ট্রালের ডক্টর ইয়েলো বুলেট ট্রেনগুলো 2025 সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছে। এখানে বলে রাখি, সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি বা জেআর সেন্ট্রাল হচ্ছে জাপান রেল বা জেআর এর অন্তর্গত একটি কোম্পানি।
1: নদিয়ার শ্রোতাবন্ধু সুভাষ চক্রবর্তী ডক্টর ইয়েলো বুলেট ট্রেনের কাজ এবং এদের অবসর

0: শুক্র গ্রহণের কারণ সম্পর্কে জানতে চেয়েছেন।
1: হ্যাঁ বন্ধু, কাজের কথা তো একটু আগেই বললাম। খুব উচ্চ গতিতে ছুটন্ত অবস্থায় রেলওয়ে ট্র্যাক, সিগন্যাল সিস্টেম ইত্যাদি নিয়মিত পরীক্ষা ও পরিদর্শন করা ছিল এর কাজ। আর অবসর গ্রহণের কারণ হচ্ছে বয়স, অর্থাৎ এই বুলেট ট্রেনগুলো পুরনো হয়ে গিয়েছে।
0: আচ্ছা, একটা কথা দিদি, নিরাপদ ট্রেন চলাচলের জন্য নিয়মিত এর অবকাঠামো পরীক্ষা ও পরিদর্শন তো খুবই জরুরি।
1: ঠিক তাই।
0: তার ডক্টর ইয়েলোর এই স্থান পূরণ হবে কিভাবে?
1: হ্যাঁ, এক্ষেত্রে একটি নতুন ব্যবস্থার প্রবর্তন হচ্ছে। জেআর সেন্ট্রাল জানায় যে ডক্টর ইয়েলো অবসর নেওয়ার পর তারা নিয়মিত যাত্রীবাহী বুলেট ট্রেন ব্যবহার করে নতুন একটি রেলপথ পরিদর্শন ব্যবস্থা তৈরির কাজ শুরু করেছে।
0: আচ্ছা।
1: আর এই ট্রেনের নাম হলো ডক্টর এস। এবছর থেকে নিয়মিত যাত্রীবাহী ট্রেন হিসেবে চলাচল শুরু করার কথা ডক্টর এসের। পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর 2027 সালের জানুয়ারি থেকে এর পরিদর্শন ব্যবস্থা পুরোপুরি চালু করার কথা রয়েছে।
0: বাবা, প্রযুক্তি যে দিনকে দিন আরো কত উন্নত হচ্ছে, নতুন ব্যবস্থা তারই পরিচায়ক।
1: একদম ঠিক বলেছেন, ডক্টর ইয়েলোতে কোনো যাত্রী থাকতো না, আর ডক্টর এস কিন্তু যাত্রীবাহী ট্রেন। সে যাত্রীও বহন করবে এই ট্রেন, এবং সেই সঙ্গে পরিদর্শন পরীক্ষা নিরীক্ষাও চালাবে।
0: মানে একেবারে 180 ডিগ্রি পরিবর্তন হয়ে গেল।
1: যাই হোক, ডক্টর ইয়েলোকে যে আর সক্রিয় অবস্থায় দেখা যাবে না তাতে অনেকেরই কিন্তু বেশ মন খারাপ। আসলে রেল ভক্তদের অনেকের কাছেই ডক্টর ইয়েলো খুব প্রিয়। তারা মনে করেন উজ্জ্বল হলুদ রঙের এই বুলেট ট্রেনকে ছুটন্ত অবস্থায় দেখতে পেলে তা সৌভাগ্য বয়ে আনে। আমাদের এই অনুষ্ঠানের প্রযোজিকা ইনুই আইকোসানো দুবার দেখেছেন।
0: আচ্ছা, দারুণ তো। তাহলে কি দিদি, ডক্টর ইয়েলো কি আর কখনোই দেখা যাবে না?
1: দেখা যাবে জাদুঘরে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: আইচি জেলার নাগয়া শহরের রেল জাদুঘরে একটি ডক্টর ইয়েলো বুলেট ট্রেনের প্রথম বগিটি সাধারণ মানুষের জন্য প্রদর্শিত হচ্ছে। এইভাবেই ডক্টর ইয়েলো জাপানে বুলেট ট্রেনের নিরাপত্তা বজায় রাখায় তার দীর্ঘদিনের অবদানের কথা মানুষকে জানাবে এবং স্মরণীয় হয়ে থাকবে।
0: তাই না? আচ্ছা দিদি, আমি ভাবছি কখনো সুযোগ পেলে ওই জাদুঘরে কি ডক্টর ইয়েলোকে দেখে আসবো।
1: আমারও কিন্তু সেই ইচ্ছে আসান ভাই, এবং দেখে আসতেই হবে, এতটাই ইচ্ছে করছে। যাই হোক, পরিশেষে বলবো, জে আর সেন্ট্রালের ডক্টর ইয়েলো অবসর নিয়েছে, এটা অবশ্যই একটু মন খারাপ হওয়ার মতো ব্যাপারই। তবে এখন যদি কোনো স্টেশনে হঠাৎ এর উত্তরসূরি ডক্টর এস কে দেখতে পান, কিংবা ভাগ্য ভালো হলে তাতে চড়ার সুযোগও পেয়ে যান আসান ভাই, তাহলে সেটি নিঃসন্দেহে আপনার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে, তাই না?
0: একদম ঠিক বলেছেন দিদি।
1: হয়তো ডক্টর এস আমাদের জন্য নতুন আনন্দ নিয়ে আসবে, যেমন ডক্টর ইয়েলো সৌভাগ্য বয়ে আনে বলে মানুষের বিশ্বাস ছিল। তো জেআর সেন্ট্রালের শিনকানসেন বুলেট ট্রেনে যাতায়াতের সময় আগামীতে নতুন কিছু দেখতে পাওয়ার অপেক্ষাকে ঘিরেও একটা নতুন আনন্দ তৈরি হবে বলে আমাদের বিশ্বাস।
0: ঠিক বলেছেন দিদি।
1: আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা, জাপানে রেল দিবস বা তেৎসুদো নো হি উদযাপিত হয় 14ই অক্টোবর। এবছর দিনটি এসে গেল প্রায়। জাপানে রেল পরিষেবার সূত্রপাত 1872 সালের 14ই অক্টোবর, যখন ইয়োকোহামা এবং টোকিওর শিম্বাশি স্টেশনকে যুক্ত করে প্রথম ট্রেন চলাচল করতে শুরু করেছিল।
0: এখন জাপানে রেল পরিষেবা খুবই উন্নত মানের, যা সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্বরূপ। জাপানে লক্ষ লক্ষ মানুষ তাদের দৈনন্দিন জীবনে রেল পরিষেবার উপর নির্ভর করেন। এবারে আমাদের ফেসবুক ও ওয়েবসাইটে পোস্ট করা ভিডিও ক্লিপ নিয়ে বন্ধুরা কি মন্তব্য করেছেন দেখি। ইউভাতে জেলায় নারী ডুবুরিদের সমুদ্র থেকে সি আর্চিন সংগ্রহ করে আনার বার্ষিক প্রদর্শনী নিয়ে 3রা জুলাই একটি ভিডিও ক্লিপ উপভোগ করার কথা ফেসবুকে দেখতে পাচ্ছি শহীদুল ইসলাম, ফারুক রফিকুল ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ এবং আলী আহমেদ আরিফের মন্তব্যে।
1: 7ই জুলাই হচ্ছে জাপানে তানাবাতা নক্ষত্র উৎসবের দিন, যে দিন উপলক্ষে মানুষ চিরকুটে নিজের মনের ইচ্ছার কথা লিখে বাঁশের ডালে ঝুলিয়ে দেয়। 4ঠা জুলাই নিগাতা জেলার সাদো শহরের স্থানীয় ডাইভিং অ্যাসোসিয়েশনের সদস্যরা সমুদ্রের জলের তলায় একটি বাঁশ ঝাড় বসিয়ে তানাবাতার রঙে সেটিকে সাজিয়ে তুলেছিলেন। এ সংক্রান্ত 7ই জুলাই পোস্ট করা একটি ক্লিপ চমৎকার লাগার কথা জানিয়েছেন শহীদুল ইসলাম ও শামীমউদ্দিন শ্যামল। জাপানের তানাবাতা উৎসব সম্পর্কে জানতে পেরে ভালো লাগার কথা জানিয়েছেন তপন বসাক। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, অদ্ভুত ব্যাপার, সাগরতলে বাঁশঝাড়। তানাবাতা উৎসবে সবার ইচ্ছে পূরণ হোক। শঙ্কর হালদার লিখেছেন, এ এমন এক পোস্ট যা বারবার দেখেও আশ মিটছে না। আমিও জাপানিদের সাথে বিশ্বশান্তি কামনা করছি। আর প্রদীপ বসাক লিখেছেন,
0: এমন আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। সমুদ্রের তলায় বাঁশঝাড় বসিয়ে তানাবাতার রঙে সাজিয়ে তোলা শুধু একটি উৎসব উদযাপন নয়, বরং এটি প্রকৃতির প্রতি ভালোবাসা এবং মানুষের কল্পনা শক্তির এক অনন্য প্রকাশ। এই সৃজনশীল উদ্যোগ আমাদের শেখায় ঐতিহ্যকে নতুনভাবে উদযাপন করেও প্রকৃতির সাথে সুন্দর সহাবস্থান সম্ভব। বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে কয়েকটি নতুন ভিডিও ক্লিপ ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয়েছে। যেমন 27 আগস্ট পোস্ট করা হয়, জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কাঁটাযুক্ত লবস্টার মাছ ধরার মৌসুম শুরু হয়েছে শিরোনামের একটি ক্লিপ। দক্ষিণ পশ্চিম জাপানের জেলেরা মৌসুম শুরুর পর কাঁটাযুক্ত লবস্টার মাছ ভালো পরিমাণে ধরা পড়ার কথা জানিয়েছেন।
1: হ্যাঁ, গলদা চিংড়ি যারা ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু ভারী সুখবর। ওদিকে 31 আগস্ট পোস্ট করা একটি ক্লিপের শিরোনাম, ইয়ামাগুচি শহরে চিংড়ি মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত। গত 29 আগস্ট ইয়ামাগুচি শহরে চিংড়ি মাছ ধরার একটি বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, খামারে চাষ করা জাপানি টাইগার প্রন বা বাগদা চিংড়ি এখানকার একটি স্থানীয় বিশেষত্ব। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আশায় 18,000-এরও বেশি মানুষ আবেদন করেছিলেন, তবে লটারির মাধ্যমে মাত্র 1,000 আবেদনকারীকে মাছ ধরার সুযোগ দেওয়া হয়। ক্লিপটি আসলে দারুণ। প্রথম স্থানের অধিকারী এক তরুণ 40 মিনিটে 158টি চিংড়ি মাছ ধরেছেন হাত দিয়ে। অনেক অনেক, আর বেশ অবাক করার মতোই। চিংড়ি ফ্রাই খেতেও ভালোবাসেন বলে জানিয়েছেন তিনি।
0: দিদি, তরতাজা চিংড়ি মাছ ফ্রাই আমার ধারণা সকল বাঙালির অত্যন্ত পছন্দের একটি খাবার,
1: যদি না অ্যালার্জি থাকে সকলেরই খুব ভালো লাগবে বলে আমাদেরও ধারণা। বন্ধুরা অবশ্যই দেখুন এই ক্লিপগুলো, আমাদের ওয়েবসাইটে আছে, আর দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আজ সবশেষে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3-র 10ম ও শেষ পর্ব। পর্বটির শিরোনাম, তুষার সহ অত্যন্ত প্রবল বাতাস প্রবাহিত হবে বলে মনে হচ্ছে।
2: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
3: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
2: আজ আমরা
4: ওয়ুকি
2: বা ভারী তুষারপাত সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখব। একটি নমুনা সংবাদ শোনা যাক।
5: 北日本では未明にかけて雪を伴って非常に強い風が吹く見込みです。気象庁は暴風雪や猛吹雪などによる交通への影響に警戒を呼びかけています。積雪が増えているところでは雪崩や着雪による停電、屋根からの落雪にも十分注意してください。
2: চলুন প্রতিটি বাক্যের অর্থ জেনে নি।
5: 北日本では未明にかけて 雪を伴って非常に強い風が吹く見込みです。
3: উত্তর জাপানে গভীর রাত পর্যন্ত তুষার সহ অত্যন্ত প্রবল বাতাস প্রবাহিত হবে বলে মনে হচ্ছে।
5: 未明にかけて
3: মানে গভীর রাত পর্যন্ত,
5: 雪を伴って
3: অর্থ হলো তুষার সহ,
5: 非常に強い風が吹く
3: মানে অত্যন্ত প্রবল বাতাস প্রবাহিত হবে,
5: 見込みです
3: মানে হলো হবে বলে মনে হচ্ছে।
2: এবারে পরবর্তী বাক্য,
5: 気象庁は暴風雪や猛吹雪などによる交通への影響に警戒を呼びかけています。
2: অব্যাহত প্রবল বাতাস সহ তুষারপাত এবং শক্তিশালী তুষারঝড় পরিবহন চলাচলকে প্রভাবিত করতে পারে বলে জাপান আবহাওয়া এজেন্সি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।
5: বহুসেচ
3: মানে অব্যাহত প্রবল বাতাস সহ তুষারপাত, এর মাধ্যমে প্রতি সেকেন্ডে গড়ে 20 মিটারের বেশি প্রবল ঝোড়ো বাতাস সহ তুষারপাতকে বোঝানো হয়।
5: মৌহুবকি
3: হলো শক্তিশালী তুষার ঝড়, এর অর্থ শক্তিশালী বাতাসসহ তুষারপাত। বলতে বোঝায় পরিবহন চলাচলের উপর প্রভাব। মানে সতর্ক এবং হল আহ্বান জানাচ্ছে।
1: চলুন পরের বাক্যে যাওয়া যাক।
5: যেসব
1: এলাকায় জমে থাকা তুষার বৃদ্ধি পাচ্ছে, সেখানে তুষারধ্বস বা বিদ্যুতের তারে জমে থাকা তুষারের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ছাদ থেকে ধসে পড়া তুষার সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকুন।
3: হলো জমে থাকা তুষার, মানে তুষারধ্বস, এবং বলতে বোঝায় বিদ্যুতের তারের মতো কোনো বস্তুতে তুষার জমে থাকা। অর্থ এর কারণে, মানে হল বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, এবং মানে ছাদ, অর্থ হল উপর থেকে তুষার ধসে পড়া।
1: এবারের পর্বটি ভারী তুষারপাত সম্বন্ধে, আসুন এ সম্পর্কিত কিছু শব্দ দেখে নি।
3: নমুনা সংবাদে উল্লিখিত
5: বহুসেচু
3: এবং
5: মৌহুবুকি
3: এর ক্ষেত্রে দৃশ্যমানতা কমে যায় এবং চারপাশের দৃশ্য অস্পষ্ট হয়ে পড়ে বা দেখা কঠিন হয়ে যায়। এগুলো ছাড়া অন্য একটি শব্দ হল
5: মিজোরে,
3: যা দিয়ে বৃষ্টি ও তুষারের মিশ্রণকে বোঝায়। আর মাধ্যাকর্ষণ শক্তির কারণে পাহাড়ের ঢালের মতো জায়গায় জমে যাওয়া তুষার যখন পিছলে নেমে আসে, তখন তাকে
5: নাদারে
3: বলা হয়।
1: নমুনা সংবাদে আমরা
4: মিকোমিদেস
1: বা হবে বলে মনে হচ্ছে এই অভিব্যক্তিটি পেয়েছি। কাছাকাছি অর্থের অন্য আরেকটি অভিব্যক্তি হল
4: ওসোরেগা আরিমাস
1: বা আশঙ্কা রয়েছে। উভয়েই পূর্বাভাসকে প্রকাশ করে, তাই না?
3: হ্যাঁ, তবে কিছুটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
5: মিকোমিদেস
3: এর ক্ষেত্রে কি ঘটবে তার পূর্বাভাসই শুধু থাকে, সেটি ভালো না মন্দ তার সাথে অভিব্যক্তিটি মূলত সম্পর্কহীন। অন্যদিকে
5: ওসোরেগা আরিমাস
3: অভিব্যক্তিটি ব্যবহৃত হয় খারাপ বা অনাকাঙ্ক্ষিত কিছুর পূর্বাভাসের ক্ষেত্রে।
1: আচ্ছা, বুঝতে পেরেছি।
3: এভাবে বাক্যের শেষে ব্যবহৃত অভিব্যক্তিগুলোর মৌলিক অর্থ বুঝতে পারলেও হবে, তবে আপনি যদি এর পাশাপাশি সূক্ষ্ম অন্তর্নিহিত অর্থগুলোও ধরতে পারেন, তাহলে আপনি আবহাওয়ার পূর্বাভাস আরও সঠিকভাবে বুঝতে সক্ষম হবেন।
1: বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা ভারী তুষারপাত সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
3: ঠিক আছে, আবার দেখা হবে।
1: সায়োনারা।
6: এদিকে কথায় কথায় আসরের একেবারে শেষ দিকে চলে এসেছি। প্রিয় বন্ধু, আজকের আসরটি কেমন লাগলো জানাবেন আশা করি। কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
7: সায়োনারা।
8: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
9: This is NHK World Radio Japan, Tokyo.